0: This is the goofiest radio station there ever was.
1: Un saluto agli amici di Prato.
2: Stai ascoltando Radio Handball Italia.
3: Assalamualaikum, আপনারা এখন রেডিও হ্যান্ডবল শুনতেছেন ইতালিতে। এটা প্রথম রেডিও যে হ্যান্ডবলে কথা বলতেছে। সবাইকে ধন্যবাদ যে বাংলাদেশ থেকে এই রেডিওটা শুনতেছে।

0: আলাইকুম, আপনারা এখন রেডিও হ্যান্ডবল শুনতেছেন ইতালিতে। এটা প্রথম রেডিও যে হ্যান্ডবলে কথা বলতেছে। সবাইকে ধন্যবাদ যে বাংলাদেশ থেকে এই রেডিওটা শুনতেছে।
1: Vuoi far conoscere un tuo evento e mandare online un tuo comunicato su radiohandball.it? Scrivici sulla pagina contatti di radiohandball.it e ti chiameremo al più presto.
2: Stai ascoltando Radio Handball Italia.

0: Fat Beats Radio, playing the best rap, hip-hop, R&B, soul, funk, reggae from the 70s to early 2000s.
1: Assalamualaikum, আপনারা এখন রেডিও হ্যান্ডবল শুনতেছেন ইতালিতে। এটা প্রথম রেডিও যে হ্যান্ডবলে কথা বলতেছে। সবাইকে ধন্যবাদ যে বাংলাদেশ থেকে এই রেডিওটা শুনতেছে।
2: RadioHandball.it Presto on air con musica e pallamano 24 su 24.

0: It's time for a weather and time check.
1: Un saluto agli amici di Forlì.
2: Radio Handball Italia. Pallamano per passione.
3: Assalamualaikum আপনারা এখন রেডিও হ্যান্ডবল শুনতেছেন ইতালিতে এটা প্রথম রেডিও যে হ্যান্ডবলে কথা বলতেছে সবাইকে ধন্যবাদ যে বাংলাদেশ থেকে এই রেডিওটা শুনতেছে